আজ কার্যক্রমকে ক্রমমা রাখিয়ে গেছে অন্তিম ব্যাপারিক বিশ্রাম সঙ্গে পুনঃ স্বাগত করছ কার্যক্রম কামদিকা ভাগমা আজ হামি দেবহর সমক্ষ রহির সুমধুর খালকা পুরানা পুরানা ভাকাহরলাই কার্যক্রম জোড়দে দেবহর সঙ্গে সহযাত্রা গরিরহেকা থিউ রব পনি হামি কার্যক্রমবাট ছুটিয়ে জানু পর্নে সময়মা আইপুগেকা ছাউ দেবহর মাঝ রহির ইনে অনে সে সুমধুর খালকা ভাকাহর সঙ্গে সহযাত্রা গর্নে মন হুদা হুদৈ পনি ছুটিয়ে জানু পর্নে হুদা আগামী শৃঙ্খলামা পনি বিশুদ্ধ নেপালী লোকগীত ভাকাহর সঙ্গে সহযাত্রা গর্নে বিশ্বাস দিলাউদৈ কার্যক্রম সময়াবধি ভর শুনের সাথ দিনুহুনে সম্পূর্ণমা পনি ধীরে শব্দ ব্যক্ত করে যাদের যাদের ইহর সমক্ষ অর্ক সুমধুর খালক ভাকা ছোড়দে আজকে সুন্দর বসায় সোমবার ব্যবসায় বাড়ি বিদা হওয়ার অনুমতি চাহু জ্ঞান সূচনা আর মনোরঞ্জনকা সুন্দর গণহোলা রেডিও আদি খোলা ইহর বাকি পর্ব শুভ রহোস মঙ্গল রহোস নমস্তে জয় গীত জয় সঙ্গীত।